0: নেপালগঞ্জ মেডিকেল কলেজ বা কার্যরত বরিষ্ঠ যৌন রোগ মানসিক নশা এবং লাগু ঔষধ কনসালটেন্ট নিউরো সাইকোট্রিক ডক্টর আইনোডিন বাগওয়ান
1: এই অসার ২০ গতে তেসরো শনিবার দিন
2: আরোগ্য মেডিকেল সেন্টার এন্ড ক্লিনিক টিকাপুর আসলে যৌন রোগ মানসিক তথা নশা এবং লাগু ঔষধ সম্বন্ধী সমস্যা ভাগ বিরামী সম্পর্ক করুহলা
0: লামো সময়সম টাউকো দুখনে বডি রিসাউনে ঝিজো মানে বরবরাউনে অমিলো ব্যবহার করলে কামকাজ মন নলগাউনে একই বসের টুলাউনে ভোক নলাগ্নে নিদ্রা নলাগ্নে দুব্লাউদে জানে ধরে রক্সি খানে লাগু পদার্থ সেবন করলে
2: তেসে বচ্চা তথা বৃদ্ধ ওচ্ছন পিসাব করলে স্মরণ শক্তি কমি তথা পড়াই কমজোরি ছাড়ে রোগ মির্গি বেলা বেলা বেহুস হুনে সমস্যা নকারাত্মক সোজাই আউনে যৌন সম্বন্ধী সম্পূর্ণ সমস্যা ভাগ বিরামী অগ্রিম নাম দর্তা করাউনু হলা
1: ডক্টর আউনে দিন এই অসার ২০ গতে তেসরো শনিবার
3: ডক্টর ভেটনে সময় বিহান ৮ বজে দেখি ১২ বজে সম্মা বিরামী যাঁচ গর্নে স্থান আরোগ্য মেডিকেল সেন্টার এন্ড ক্লিনিক অস্পতাল রোড টিকাপুর টাড়াকা বিরামীলে ফোন মারফত নাম দর্তা গর্ন সক্নেছ
4: ইয়াদ গর্নুহোস আরোগ্য মেডিকেল টিকাপুরমা অবদেখি ভিডিও এক্স রে সেবা উপলব্ধ ছ
3: সম্পর্ক ফোন নম্বর ৯৮৬৮০০০৮ র ৯৮২৫৬৭৭২৭